이 론포군이 빠르려 약니시 속스파 속셰스이녹 소중이 치 던선스 거 론포 닥터 에스 제이 샹카리스 이 속스페 속소 다체스녹 속스페 링스라 브릭시 투즈데 칠론 군스 율탕 담닝 스틸다니 던선 어소시스 콜라 숭도스 다체시 레바녹 IPL 크리켓에 나가 당 로얄 챌린저스 벵글로리스 কলকাতা নাইট রাইডার্স লা উইকেট টুক নে ভাম কালতেন দ্রিং ফিতো গো চুসত অর তুন তাং ফেদিকা ধর্মশালে নাঙা পঞ্জাব কিংস তাং মুম্বাই ইন্ডিয়ান্স নিজ কে পারলা ডান্দুর সচে জেন লে লন্টিন কাং রগিউ তে লাদাক সি নাসুল গুন হাতো গো চুসত অর গু নিমি চুসত নিজ তাং স্কার মার হাপচুং নাঙা ফিতো গো চুসত সঙ্গা তাং ফিতো গো চুসত অর দুন তাং স্কার মা চং গুনিকা সঞ্চে লা পুলিন জিক তানো মিমাংস কুনিস লাদাক সি নাসুল গুন ফেসবুক ইউটিউব তাং এক্স কুনিকাং AIR নিউজ লের গিউ তে সান দুপচে জিও তেন আকাশবাণী লেনি তাহার না সুলতান।

0: ইবো আকাশবাণী লিন কাস্তিং ইসরান দিসকে ডোলমানে না সুলগুন সানাজাত লাদা মোলাম ছেনমো থেং সুমচু সকনিস বা ধিরিং নাং জুগস দুস্তে নক শাকমাসকে রিংসলা গেদুন চুনমাগুনি জামলিং জিতে ফিয়া মোলাম ছসাজাতে নক লাদা উজুং আজদে শেষক্রং জোনবে মাহে টকপো তাং রাতু পারলা কিলোমিটার নিস তাং মিটার চুই রিঙে মায়ুরি গোজুকস্তেন জাতে নক শেষক্রং জোনবে স্পিতু গেকা অ্যাস্ট্রোটার ফুটবল গ্রাউন্ডে গোজুকস্তেন জাতে নক কাসাতা না সুলগুন জিপসাল জাতে সানা জাত সঙ্গনে যাক সঙ্গানে পাল্লা চকলামসার ধর্মা সেন্টার কা লাদাখ মোলাম ছিনমো চকসেন নিয়ত খান বদিরিং নাং যুগস দু জাতে ন ইস্কুরলা লাদাখ সঙ্গ সেগম্পা চকটি থিপা গেন দোজিস্তান জিনে ইজুক মোলা জাত
1: মোলাম ছিনমো থ্যাংক সুমচু সকনিস বেকাপস চিরতং তিন গিন্দু নিজাল টাং জুনা তিনি

0: tapsamaa demo shukyo daa di shirgoong la kasaa da chanli juu taa nga taa dangdi ri tuus la zikse ikhe na tene nga taa nang tsangsbo tsepik chuun di gong la juu
1: kasaa
0: tene abali ama ligun ya abili meme ligun suswa yukshya se nastang ji nga taa tsangme zikse neno ka veja se tene nga taa chitsok se naa dahmi de kalas mamang poji nga taa tsangme tene donglen za din ji naa ino dangdi ri skat la kazuk nga taa tuugun midik pe lama chaches yangata tugzas nang dishes yangata chupa ngan panang yang po dishes is kalas mamang po jig juan yang po tene iwo ngata nang chans po tan po jig met kan jig nang tene nang chans po tene ngata chi nang jin shkyong ma yen kani dasbu inor juste ngata mi khaspa chang me dak sa molen jina inor le ju kyot pa sang tene ngati zix te khena chi tsok se na but kan ne tus gune nang ko ngati nang chans po chen mo yoda nang yang po chi chang ma tene ngata phamis pe stak tendel gun lob sin jig nang ya lam lukshol sirka gun ha gun jig nang shkyot no nang tene dang dire tuzla even nang kwatsa big parbuk shyo da nang yapo mimang suna taru nang tu shyo te no ha go go she song le ju kazuk nga ta tene nang sans po chen mo yot na cham jik phan tok duk zakan bo ha go go she nang tene i tsok se nastang bo shar ma ju tene nga ta abile meme lu la objel chyo ma chu ga tene nang sang chen mo zate ju na sang ma shkit po nang that po ga mo nyam po tus po che se skap sop che se no tene chi tsok se nang kwat tene dak sa tsok la midik pe zas nang tuk zas nang tene chot pangan pe la sir guna thu hun lang mi বুদ মি বুচে স্কাপস না তা শাচে সিন অল ছ
1: আকা সা তান তান নং জিক মেলে তেনে তা দেমবা নং গিনা আস মোলা জুকান তো নং সংস পু চুন সংস তো নং লে তা চুন নি নং নং তা খাম্পা চিক চি না দুগা নং তেনে দং দে রং রং রা বেডরুম আ জুক সার চে জেরা তোস কা ভেজাস্তে তেনে চিক না চি ডেল বো মা থাকরিং শা চুরু ওং লে তা তেনে ই সংস না তা চা মি জুক সম নং তা লাদাক্স লা তা তে জো দক্স মাং পিক মে তে নো ইন নং গুরিন গুরিন ইউ তে নো ওং লে তা গা তা শকে রেওয়া চুন তেনে ই সক ডিগ্রি মনি গা না তা ফামা মি মাং স্কুল লা তে গে হা গো জক শিক শং স্কুল জক শিক কানে তেনে ই সক সঙ্গা তার সঙ্গে সঙ্গা মূল লা খাম্পা জেনে ছেন না তে ওন জাপিস গোকতাপ সুখ শিখ না লক্ষ সাম্বা সাল গোশে সুখ শিখ উংলে জু তেনে কিতা ই বস কিউ দিনি তামদেল বংলে ই স্টিং নে তেনে দিনি স্কুন্ডন পালাং ইয়াম বহু টিওয়া টিলে ডিগ্রি মো সানচেজ লা ফুলং লে জিক মিলে
0: কাস গেস দে চেন লে
1: ডিগ্রি মো সানকা লান গেস ছংমা লা জুলে এলান গেস ইঙ্গা নাং ইয়ে থোপা জিক মেত নাং ইয়াম পো স্কুন্ডন পা তেনে স্কুল জাবস সোনাম ছোজাং লে শিখ তো তেনে খং খেতে না আরসিটি ইয়ানা রুরাল সেফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট লে কোর্স কোঅর্ডিনেটর জুকসেন সামে সঙ্গলতা স্কুজব সোনম ছজং লে তেনে গেরাং আজে দিদি ইন্টিগ্রেম না গাস জিনজি লে গালে
2: জুলে
1: কাসা গালে তা তেনে গেরাং আরসিটি কোর্স কোঅর্ডিনেটর বুঝুকছন ওং লে তেনে গুজুক পিকা গেরাতে মোলা জাত না তেনে আরসিটি বো চিনো কাজুক শিনোক সুইং রক্স নাং ইয়াম পো কাজুক মিগজি রে কোতে লে নাং কো ছলা জাত না তে মোলা জাত না
2: কাসা লে তেনে এসবিআই রুরাল সেফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট পো তেনে গাতা লে চিক পুমান পা তেনে আরসিটি বো গগর গংপেনা ডিস্ট্রিক্ট রে না তেনে রুরাল সেফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট জেরতে ইউ তেন গেলে তেনে ই ইজুক পো কনসেপ্ট পুচি কবে জুত কে জেনে রুরাল ডেভেলপমেন্ট সেফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট গেনি শোড ইন এ রুট সিটি কা ইউত কেগলে তেনে ইউ চেস পো তেনে স্টার্ট পো তেনে উজরে জের সাথ সাউথ দে স্টার্ট সুং কে কাও তেনে মিগজি বো খুরং গতা লাসনা মিত কান ইয়ামশুং ইয়ালবা চানু লো চুপ গ্যাত নে গপচু চুপ পয়ত কানু না রঙ্গো রা স্পেল চে সি ফিয়া ছোংলা সো সো সো সে কা জংদার সালিন ইউ তেন গেলে তেনে গতা লে না তেনে নিস্তং চুকসুমে না গোজুকস তেন কাসালে
0: কাসা কালে তা দক সঙ্গে মোলা যাদের তিনি ইভেন অঙ্ক টু গুন কা গুন তিনি রং লো চুপ গিয়াত নে গাপচু ছাপে বার বেন অঙ্ক রঙ্গো রং এ পেলচে সে থোপে কা জংদার সালে নো সুস্ন নজ শিকত পাসঙ্গে রা কাজুক শিক মোলিন তিনি ইভেন অঙ্ক কাজুক কাজুক জংদার জিক ইয়োতে নো কাও তিনি গাতা জুনু গুনা তিনা ইয়ংগো পেলচে সে থোয়া জক্স লেপস থুবিন জুনু গুনা কা গুনি ই লুংটিন খাং গুতে ই ডিগ্রি গুন সান থুবিন খংগো নাং তিনি দত পা ইয়োত না তিনি ই জংদার না খাক থুস নিয়ে নে নলেজ
2: জংদারে গাতা ইন আসনা সংলা গাতা ইন ইয়ো তিন যুগে গাতা অল ওভার ইন্ডিয়া না গেকার গাং পে না তেনে নিপগিয়া গাপচু থাল জিগো তেন কালে কোর্স কো তা তেং না গাতা লাদাখ সে না লাদাখ সে পাপ নস্তুন তে কাও না গাতা জুনু খুকতং নমু লেও না চীনা ধোপা দুক আগে তো খুরতে খুনে তে কেন কাজু ইয়ং গোসপেল গান চেস তেও মাং ছে বর্তে দেয়াল দেখ গাতা লেন আসতে না দিছি ছেম্পো টেলারিং জেরতে প্লাম্বিং জেরতে ইলেকট্রিশিয়ান জেরতে তেনে তালো তেনা গা ইয়ং কোর্স খাচি এড চোস্ত লে জেসে গাতা রাংসি কা ট্রেনিং বর্তিও তেনা চোখা গাতা মা রিক্সিল তিও খুনু নি ফিয়া গাতা কম্পিউটার অ্যাকাউন্টিং বর্তিও দিয়ালে তেনা চোখা গাতা ইনা বিউটি পার্লার জেরতে বর্তিও দিয়ালে তেনে মাশরুম গাতা বাদগে চুচিস তাই জিংবা নাং ডেলতে ডেহরি জেরতে তে চোখ মাংপু বর্তিও দিয়ালে তেনে ইনা কোর্স খাচি তালো সোমারিক যুগ চুচু কাউ গাতা এসএজি গ্রুপ নে রিকমেন্ড চোস্ত দিয়ালে তে খুনুনে দিয়েছে গাতা সফট টয়েস চোচে সিয়ালে তে গাতা ফিল্টিং টয়েস তে চোখ না খাচি বর্তে দেয়ালে কারণ গাতা এখানে এসিজি গ্রুপ নিয়ে ডিমান্ড হচ্ছে খুনুনে যুগ চোচে বাকি না ট্রেনিং যেতে ইনা স্পেসিফিক ইনা মানে মেতকে যেছে সিং মেতকে গেলে ইনা গাতা লাদাখ সে পাপ নাস্তুন তে কাউ খুনুনা ইনা ঝোংদার চোখ গোছে ᱛᱮᱱ ᱠᱷᱩᱨᱛᱮ ᱚᱱᱟ ᱡᱩᱜ ᱢᱮᱛ ᱠᱮᱜᱟ ᱡᱮᱱᱟ ᱛᱮᱱᱮ ᱜᱟᱛᱟᱝ ᱛᱮᱠᱟ ᱥᱟᱠᱪᱟ ᱪᱩᱥᱮ ᱫᱮᱢᱵᱟᱨ ᱟᱹᱭᱩ ᱠᱷᱩᱨᱛᱮ ᱟᱜᱮ ᱠᱷᱚᱱᱟ ᱭᱚᱝᱜᱚ ᱥᱯᱮᱞᱤᱝ ᱟᱱᱪᱮ ᱥᱤᱝᱜᱟ ᱛᱚᱝ ᱱᱟ ᱛᱮᱱᱮ ᱛᱮᱠᱟ ᱜᱟᱛᱟ ᱡᱚᱝ ᱫᱟᱨ ᱛᱟᱱ
0: ᱠᱟᱥᱟ ᱠᱟᱞᱛᱟ ᱛᱮᱱᱩ ᱠᱟ ᱭᱟᱝ ᱴᱤᱵᱟ ᱪᱤᱠ ᱛᱮ ᱚᱭᱟᱨ ᱠᱚᱱᱚ ᱡᱚ ᱠᱟᱞᱛᱮ ᱥᱩᱡᱤ ᱜᱟ ᱛᱮᱱᱮ ᱭᱟ ᱱᱟᱥᱟ ᱪᱤᱠ ᱪᱤᱠ ᱱᱟᱝ ᱠᱚ ᱭᱟ ᱪᱟᱞᱟᱜ ᱪᱤᱱ ᱱᱟᱝ ᱠᱚ ᱫᱚᱛᱯᱟ ᱭᱚᱛ ᱱᱟ ᱞᱟᱥᱤᱠ ᱡᱚ ᱪᱮᱥᱮ ᱫᱚᱛᱯᱟ ᱭᱚᱛ ᱱᱟ ᱛᱮᱱᱮ ᱛᱮ ᱵᱮᱱᱩᱢ ᱠᱚ ᱜᱟᱭᱟ ᱤᱵᱤᱱᱟ ᱡᱚᱝ ᱫᱟᱨ ᱜᱚᱥᱮ ᱨᱟᱠ ᱡᱮᱨᱟᱛ ᱱᱟ ᱠᱟᱠᱛᱩᱥ ᱠᱟᱱ ᱛᱮᱱᱮ ᱞᱚᱵᱡᱚᱱ ᱱᱮᱱ ᱠᱟᱱ ᱞᱚᱯᱴᱩᱠ ᱪᱟᱢ ᱪᱤᱠ ᱪᱚᱥᱤᱠ ᱛᱮ ᱵᱮᱱᱩᱢ ᱠᱚ ᱭᱚᱝ ᱜᱚᱥᱟ ᱱᱚᱜᱚᱞ ᱡᱚ
2: ᱛᱟ ᱤᱱᱟ ᱱᱟᱛᱟ ᱢᱟᱝ ᱪᱷᱟᱣᱤ ᱱᱤᱥᱤᱠ ᱪᱚᱥᱤᱠ ᱱᱚᱜᱞᱟ ᱴᱩ ᱢᱟᱝ ᱪᱷᱟ ᱟᱱᱟ ᱪᱮᱫ ᱱᱟ ᱜᱟᱛᱟ ᱠᱚᱢᱯᱤᱭᱩᱴᱟᱨ ᱮᱢᱟᱭ ᱥᱮᱱᱟ ᱱᱮᱱᱟ ᱢᱤᱨᱩ ᱱᱤᱥᱩ ᱢᱟᱱᱮ ᱭᱟᱞᱤ ᱱᱤᱥᱩᱱ ᱥᱟᱝ ᱧᱩᱱ ᱫᱩᱱᱟ ᱛᱮᱱᱟ ᱱᱟ ᱮᱞᱤᱡᱤᱵᱞ ᱪᱷᱟᱛᱤᱝ ᱢᱤᱨᱩ ᱜᱮᱞᱮ ᱛᱮ ᱯᱷᱮᱭᱟ ᱱᱟᱛᱟ ᱱᱤᱥᱩ ᱢᱤᱱᱤᱢᱟᱢ ᱜᱚᱥ ᱫᱩ ᱜᱮᱞᱮ
1: ᱠᱟᱥᱟᱡᱩ ᱛᱟ ᱛᱮᱱᱮ ᱤᱥᱚ ᱜᱟᱛᱟ ᱡᱚᱝᱫᱟᱨ ᱱᱟᱡᱚᱠᱥ ᱢᱤᱠᱥᱟᱞᱤ ᱛᱤᱱ ᱡᱮ ᱥᱟᱞᱤ ᱭᱚᱱᱛᱟ ᱱᱤᱜᱟ ᱨᱟᱠᱚᱱ ᱞᱮᱡᱩ ᱛᱟ ᱞᱚᱢᱟᱝ ᱯᱚᱱᱮ ᱯᱟᱞᱟ ᱡᱮ ᱞᱮᱱᱟᱝ ᱠᱚ ᱜᱩᱡᱩᱜ ᱡᱟᱛ ᱛᱮᱨᱟᱠ ᱛᱟ ᱞᱚᱣᱟ ᱞᱚ ᱛᱮᱱᱮ ᱧᱮᱨᱟ ᱛᱷᱚᱝᱜᱚᱢ ᱱᱟᱝ ᱡᱮᱱ ᱜᱟᱛᱟ ᱞᱟᱫᱟᱠ ᱥᱮ ᱡᱩᱱᱩᱜᱩᱱ ᱢᱤᱠᱥᱟᱞᱤ ᱛᱮᱱᱮ ᱜᱟᱢᱤᱭᱩᱞᱤ ᱡᱩᱱᱩᱜᱩᱱ ᱞᱟᱥᱱᱟ ᱢᱮᱛ ᱠᱟᱝᱩᱱ ᱤᱱᱟᱝ ᱠᱚ ᱫᱚᱛᱯᱟ ᱠᱟᱡᱩᱠ ᱥᱤᱡ ᱛᱩᱠᱞᱮ ᱞᱚᱣᱟ ᱞᱚ
2: ᱫᱚᱛᱯᱟ ᱡᱮᱱᱟ ᱜᱟᱛᱟ ᱞᱟᱫᱟᱠ ᱥᱮᱱᱟ ᱴᱩᱜᱩ ᱛᱟᱭᱡᱩᱠ ᱥᱤ ᱥᱴᱟᱨᱴ ᱪᱟᱨᱩᱠ ᱯᱟᱞᱟᱝ ᱛᱟ ᱪᱤᱠᱚ ᱫᱟᱠᱥᱟ ᱡᱚᱝᱫᱟᱨ ᱡᱤᱠᱛᱟ ᱱᱟᱭᱞᱟ ᱢᱟᱝᱯᱚ ᱡᱤ ᱜᱚᱢᱮ ᱠᱟ ᱛᱮ ᱞᱟᱥ ᱢᱟᱛᱤ ᱢᱟᱱᱚᱜ ᱡᱮᱨᱟ ᱪᱩᱠᱥᱤ ᱡᱮᱥᱮ ᱯᱞᱟᱢᱵᱤᱝ ᱡᱮ ᱪᱮ ᱜᱚᱢᱟ ᱢᱟᱛᱤ ᱞᱟᱥ ᱢᱟᱱᱚᱜ ᱡᱮᱨᱟ ᱪᱩᱠᱥᱤ ᱯᱷᱮᱞᱚᱜ ᱱᱮ ᱞᱟᱥ ᱪᱚᱭᱚᱢ ᱠᱟᱱᱚᱱᱤ ᱤᱱᱠᱟᱱ ᱪᱩᱠᱥᱤ ᱫᱟᱠᱥᱟ ᱜᱟᱛᱟ ᱟᱥᱛᱟᱱᱟ ᱪᱤᱠ ᱯᱟᱛᱟᱝ ᱟᱛᱟ ᱪᱷᱟᱢᱟᱞ ᱡᱩᱝ ᱞᱟᱥᱱᱟ ᱛᱚᱯᱪᱤᱥ ᱠᱟᱠᱥᱯᱮᱠ ᱥᱚᱢ ᱥᱮᱞ ᱜᱮᱞᱮ ᱠᱟᱪᱤᱠᱛᱟ ᱡᱟᱱᱢᱟ ᱟᱥᱛᱟ ᱥᱛᱟᱝ ᱭᱚᱝ ᱠᱟᱱ ᱢᱟᱝᱯᱚ ᱭᱚᱝ ᱫᱮᱞᱮ ᱢᱟᱝᱯᱚ ᱡᱤᱠ ᱫᱟᱝ ᱫᱤᱨᱮ ᱪᱟᱯᱤᱠ ᱦᱟᱝ ᱜᱚᱥ ᱛᱮᱱ ᱛᱤᱠ ᱫᱩᱠᱛᱟ ᱫᱤᱱᱤ ᱛᱩᱥᱤ ᱠᱟ ᱛᱮᱱᱮ ᱥᱟᱞ ᱭᱚᱝ ᱜᱚᱥ ᱵᱚ ᱪᱟᱯ ᱥᱤ ᱠᱷᱟᱠᱪᱟ ᱱᱮᱱᱚ ᱡᱟᱢ ᱥᱤᱝ ᱟᱛᱟ ᱥᱟᱞ ᱡᱟᱝ ᱥᱮ ᱫᱩᱜᱩᱱ ᱛᱮᱡᱟᱢ ᱡᱤᱠᱚᱣᱟ ᱢᱤᱡᱮᱱᱟ ᱭᱚᱝ ᱜᱚᱥ ᱯᱮᱞᱪᱮ ᱥᱮ ᱥᱠᱟᱯ ᱥᱚᱢ ᱢᱟᱨᱤ ᱛᱚᱵᱚᱱ ᱛᱮ ᱪᱚᱜ ᱯᱮ ᱛᱟ ᱫᱟᱠᱥᱟ ᱡᱩᱱᱩ ᱢᱟᱝᱯᱚ ᱭᱚᱱ ᱫᱩ ᱜᱮᱞᱮ ᱫᱟᱠᱥᱟ ᱱᱟᱭ ᱛᱮ ᱠᱟᱢᱟᱱ ᱯᱷᱚᱢ ᱢᱟᱝᱯᱚ ᱞᱮᱵᱮ ᱱᱤᱭᱚ ᱫᱮᱭᱟᱞᱮ ᱛᱟᱞ ᱛᱟᱞᱮ ᱡᱩᱥ ᱠᱟᱞᱮ ᱱᱟ ᱢᱟᱱᱮ ᱡᱚᱝᱫᱟᱨ ᱪᱷᱟᱝ ᱢᱮᱱᱟ ᱦᱟᱞᱟᱠ ᱵᱟᱠ ᱰᱤᱜᱡᱟᱢ ᱰᱤᱜᱡᱟᱢ ᱞᱮᱵᱮ ᱱᱤᱭᱚ ᱫᱮᱭᱟᱞᱮ
0: ᱠᱟᱥᱟ ᱠᱟᱞᱮ ᱛᱟ ᱤ ᱡᱚᱝᱫᱟᱨ ᱵᱩᱧ ᱡᱮ ᱛᱩᱥ ᱛᱩᱥᱮ ᱠᱟ ᱥᱩᱥᱩ ᱥᱩᱥᱩ ᱡᱚᱝᱫᱟᱨ ᱥᱟᱞᱟ ᱡᱟᱫᱟᱱᱚ ᱛᱮᱱᱮ ᱛᱩᱥ ᱪᱤᱜᱤᱱ ᱠᱚ ᱱᱟᱪᱚᱜ ᱡᱚᱝᱫᱟᱨ ᱤᱠᱟ ᱪᱷᱮᱢᱯᱚ ᱯᱟᱭᱤᱱ ᱤᱠᱟ ᱥᱤᱝᱠᱟᱱ ᱤᱱ ᱤᱠᱟ ᱯᱞᱟᱢᱵᱟᱨ ᱡᱚᱠᱟᱱᱤ ᱛᱮ ᱛᱩᱥ ᱥᱩᱥᱩ ᱥᱩᱥᱩ ᱧᱮᱢ ᱯᱩᱛᱩ ᱪᱤᱪᱤ ᱠᱟ ᱥᱟᱞᱟ ᱡᱟᱫᱟᱱᱚ ᱛᱮᱱᱮ ᱛᱩᱥ ᱥᱩᱥᱩ ᱥᱩᱥᱩ ᱪᱤᱨᱠᱟ ᱭᱚᱛᱱᱚ ᱠᱩᱥᱤ ᱛᱚᱱᱚ
2: ᱛᱟ ᱡᱚᱝᱫᱟᱨ ᱡᱩ ᱨᱩᱞᱥᱤ ᱥᱮ ᱪᱤᱨᱠᱟ ᱛᱩᱠ ᱥᱮ ᱭᱚᱛᱱᱚ ᱜᱞᱮ ᱠᱟ ᱡᱚᱝᱫᱟᱨ ᱵᱮ ᱯᱷᱮᱭᱟ ᱴᱩᱠᱩ ᱠᱟ ᱮᱞᱤᱡᱤᱵᱞ ᱥᱟᱢ ᱥᱩᱜᱚ ᱥᱮ ᱛᱤᱭᱩ ᱢᱟ ᱞᱮᱯ ᱛᱚᱱᱟ ᱛᱮ ᱡᱚᱝᱫᱟᱨ ᱜᱩᱡᱩᱠ ᱪᱚᱥᱛᱟᱱ ᱜᱞᱮ
1: ᱠᱟᱥᱟ ᱡᱩ ᱧᱮ ᱡᱮ ᱥᱟᱞᱤ ᱡᱚᱱᱫᱚ ᱱᱟᱥᱚᱠ ᱥᱟᱞᱟ ᱡᱟᱫᱟᱨ ᱯᱚᱝᱞᱮ ᱛᱟ ᱡᱚᱝᱫᱟᱨ ᱵᱚ ᱛᱷᱚᱯ ᱥᱮᱥᱴᱤᱝ ᱱᱮ ᱛᱮᱱᱮ ᱛᱮ ᱞᱚᱯᱴᱩ ᱜᱩᱱᱤᱥ ᱥᱟᱢ ᱥᱤᱠ ᱞᱟᱜᱞᱮᱱ ᱞᱟ ᱠᱷᱚᱱ ᱡᱟᱫᱩᱠ ᱭᱟ ᱧᱮ ᱡᱮ ᱱᱟᱝ ᱠᱚ ᱡᱚᱝᱫᱟᱨ ᱵᱚ ᱛᱷᱚᱯ ᱥᱮᱥᱴᱤᱝ ᱱᱮ ᱜᱟᱛᱟ ᱴᱨᱮᱠᱤᱝ ᱥᱤᱥᱴᱮᱢ ᱡᱮ ᱥᱮᱱᱟ ᱞᱮ ᱫᱮᱢᱵᱮ ᱠᱚ ᱞᱟᱜᱞᱮᱱ ᱞᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱢᱤ ᱨᱩᱠ ᱛᱮ ᱡᱩᱠᱞᱟ ᱪᱮ ᱥᱤᱨᱠᱟ ᱡᱤᱜᱤ ᱛᱮ ᱠᱚ ᱠᱷᱤᱥᱤᱱ
2: ᱤᱭᱟᱨ ᱥᱤᱴᱤ ᱱᱟᱝ ᱜᱟᱛᱟ ᱥᱩᱡᱤ ᱜᱤᱱᱟ ᱡᱚᱝᱫᱟᱨ ᱞᱟᱱ ᱪᱤᱠ ᱱᱮ ᱱᱟᱱᱮᱱ ᱯᱚᱯᱚᱨ ᱜᱟᱛᱟ ᱯᱷᱚᱞᱚ ᱟᱯ ᱪᱟᱱ ᱜᱮᱞᱮ ᱥᱟᱢᱟᱡ ᱥᱟᱝᱜᱟᱞ ᱪᱤᱱᱟ ᱠᱚ ᱡᱚᱝᱫᱟᱨ ᱱᱮᱱ ᱪᱟᱞᱮ ᱛᱮᱥᱛᱮ ᱡᱚᱝᱫᱟᱨ ᱛᱷᱚᱱᱮ ᱥᱟᱝᱜᱟᱞ ᱵᱚ ᱛᱮᱱᱮ ᱠᱚ ᱜᱩᱠ ᱥᱟᱝ ᱪᱟᱱ ᱜᱮᱞᱮ ᱜᱩᱠ ᱥᱯᱤᱱᱟ ᱛᱮᱱᱮ ᱠᱚ ᱛᱷᱟᱨ ᱠᱷᱮᱞᱛᱮ ᱢᱟᱱᱮ ᱛᱮ ᱞᱟᱠᱷᱮᱨ ᱵᱚ ᱛᱷᱚᱣᱟ ᱢᱤᱱᱚ ᱜᱮᱞᱮ ᱟᱞᱛᱮᱥ ᱠᱷᱚᱱ ᱛᱮᱱᱟ ᱛᱷᱟᱨ ᱢᱟᱠᱷᱮᱞ ᱱᱟ ᱛᱮ ᱜᱩᱠ ᱥᱯᱤᱱᱟ ᱛᱮᱱᱮ ᱞᱫᱟᱨ ᱴᱩᱜᱤᱞ ᱛᱤᱱᱮ ᱭᱟᱝ ᱛᱮᱱᱟ ᱡᱩᱠ ᱥᱯᱤᱱᱟ ᱠᱷᱚᱱ ᱡᱚᱝᱫᱟᱨ ᱛᱟᱝ ᱪᱮᱡᱤᱱ ᱜᱮᱞᱮ ᱛᱮ ᱡᱚᱝᱫᱟᱨ ᱛᱷᱚᱱᱮ ᱥᱛᱤᱝ ᱵᱚᱱᱮ ᱛᱮᱱᱮ ᱠᱷᱚᱱ ᱟᱞᱫᱟ ᱧᱤᱥ ᱥᱛᱤᱱᱟ ᱱᱟ ᱭᱮ ᱯᱷᱚᱞᱚ ᱟᱯ ᱥᱩᱨᱩ ᱪᱷᱟᱱᱚ ᱜᱮᱞᱮ ᱛᱮᱱᱮ ᱠᱚᱱ ᱪᱤ ᱡᱩᱨᱩᱠ ᱪᱤ ᱛᱚᱱ ᱥᱠᱟᱞᱟᱥ ᱢᱤᱨᱚᱭ ᱭᱟ ᱵᱮᱝ ᱱᱮ ᱠᱷᱚᱱ ᱞᱚᱱ ᱜᱚᱥ ᱫᱚᱢ ᱢᱤᱨᱚᱭ ᱭᱟ ᱰᱤᱯᱟᱨᱴᱢᱮᱱᱴ ᱡᱤᱜᱱᱟ ᱥᱠᱟᱞᱟᱥ ᱡᱚᱢ ᱢᱤᱨᱚᱭ ᱭᱟ ᱥᱚᱝᱞᱟ ᱥᱩᱞᱪᱮ ᱥᱮ ᱱᱟ ᱥᱠᱟᱞᱟᱥ ᱡᱚᱢ ᱢᱤᱨᱚᱭ ᱡᱮ ᱯᱚᱯᱚᱨ ᱠᱷᱚᱱ ᱢᱤ ᱠᱟ ᱯᱷᱚᱞᱚ ᱟᱯ ᱠᱟᱨᱴ ᱪᱤᱠ ᱛᱮ ᱪᱷᱟᱱᱚ ᱜᱮᱞ ᱛᱮᱱᱮ ᱫᱟᱥ ᱱᱤᱡᱵᱟᱨ ᱥᱩᱢᱵᱟᱨ ᱞᱟ ᱠᱷᱚᱱ ᱯᱷᱚᱞᱚ ᱟᱯ ᱪᱮᱱ ᱫᱩᱜᱩᱱ ᱜᱮᱞ ᱛᱟ ᱢᱤᱜᱡᱤ ᱠᱷᱚᱱᱟᱝ ᱮ ᱟᱨ ᱥᱤᱴᱤ ᱛᱮᱱᱟ ᱤᱱᱚ ᱜᱮᱞᱮ ᱛᱤ ᱪᱟᱢ ᱥᱤᱝᱭᱟᱱ ᱱᱟᱝ ᱛᱟᱭ ᱠᱟ ᱥᱩᱡᱤᱠ ᱡᱚᱝᱫᱟᱨ ᱱᱮᱱᱮ ᱱᱟ ᱨᱟᱝᱜᱚ ᱨᱟᱝ ᱥᱯᱮᱞ ᱛᱩᱵᱤᱱ ᱛᱮᱛᱮ ᱪᱩᱯᱟ ᱡᱟᱯ ᱛᱟ ᱠᱷᱚᱨᱟᱝ ᱠᱟᱢᱯᱮ ᱠᱟ ᱞᱟᱝ ᱢᱤᱭᱟᱱ ᱛᱮᱛᱮ ᱪᱩᱯᱟ ᱨᱚᱠ ᱥᱚ ᱡᱮ ᱛᱟᱱ ᱜᱮᱞᱮ ᱡᱚᱝᱫᱟᱨ
0: ᱡᱚᱝᱥ ᱢᱟᱝᱯᱮ ᱱᱚ ᱠᱚ ᱛᱤᱡᱩᱠ ᱥᱤᱨᱠᱟ ᱡᱟᱝ ᱭᱚᱝ ᱫᱩᱠ ᱯᱟᱱᱚ ᱡᱚ ᱠᱟᱡᱩᱠ ᱥᱤᱨᱠᱟ ᱡᱤᱱᱟ ᱡᱚᱝᱫᱟᱨ ᱱᱮ ᱱᱟ ᱛᱮᱱᱮ ᱛᱮ ᱡᱚᱝᱫᱟᱨ ᱵᱚ ᱛᱷᱚᱱ ᱛᱮ ᱛᱤᱱᱟ ᱛᱮᱱᱮ ᱠᱷᱚᱱᱟ ᱛᱮ ᱵᱤᱱᱟᱝ ᱠᱚ ᱞᱟᱠᱪᱟ ᱜᱩᱱᱟ ᱧᱟᱢ ᱯᱚ ᱛᱷᱚᱯ ᱪᱮᱥ ᱚᱱᱮ ᱡᱚ ᱡᱩᱝ ᱡᱚᱜ ᱱᱮ ᱛᱮ ᱛᱚ ᱥᱤᱨᱠᱟ ᱡᱤᱜ ᱱᱤ ᱡᱮ ᱱᱟ ᱭᱚ ᱛᱮᱱᱟ ᱢᱮ ᱛᱟᱱᱚ ᱞᱮ
2: ᱫᱟᱠᱥᱟ ᱯᱷᱤᱞᱟᱞ ᱱᱟᱭ ᱛᱮᱱᱟ ᱢᱮ ᱫᱮᱞᱮ ᱛᱮ ᱱᱟᱭ ᱯᱨᱚᱯᱳᱡᱟᱞ ᱠᱟᱞ ᱛᱮ ᱫᱮᱞᱮ ᱭᱚᱝ ᱪᱮᱥ ᱪᱟᱱᱮ ᱛᱩ ᱥᱮᱱᱟ ᱛᱮᱱᱮ ᱜᱟᱛᱟ ᱨᱮᱣᱟ ᱪᱚᱱᱮ ᱞᱮ ᱛᱮ ᱯᱨᱚᱯᱳᱡᱟᱞ ᱩᱱ ᱮᱠᱥᱮᱯᱴ ᱥᱚᱝ ᱛᱮ ᱛᱮᱱᱮ ᱴᱩᱞ ᱥᱩᱛ ᱩᱞ ᱥᱚᱝ ᱠᱚᱱᱟ ᱥᱟᱞ ᱪᱮᱥᱮ
1: ᱠᱟᱥᱟ ᱛᱟ ᱡᱚᱱᱫᱟ ᱡᱤᱜ ᱛᱷᱚᱯ ᱥᱮᱥᱴᱤᱝ ᱱᱮ ᱚᱞᱮ ᱥᱟᱞ ᱵᱚ ᱜᱟᱛᱟ ᱛᱷᱚᱯ ᱥᱮᱥᱴᱤᱝ ᱱᱮ ᱛᱮᱱᱮ ᱛᱟ ᱡᱩᱱᱩ ᱥᱩᱡᱤᱜᱟ ᱛᱟ ᱤᱥ ᱥᱟᱞ ᱵᱚ ᱤᱧ ᱞᱟᱜᱞᱮᱱ ᱞᱟ ᱠᱷᱚᱱ ᱤᱱᱟ ᱥᱟᱞᱤ ᱠᱷᱟᱠ ᱯᱮᱱ ᱱᱟᱝ ᱠᱚ ᱥᱚᱝ ᱫᱮ ᱭᱟᱱ ᱞᱟᱜ ᱪᱤᱠ ᱯᱮᱱ ᱥᱟᱵᱟᱛ ᱱᱟ ᱛᱮᱱᱮ ᱢᱩᱞ ᱨᱚᱠ ᱜᱚᱡᱫᱚᱢ ᱭᱚᱴᱚ ᱯᱟᱝᱞᱮ ᱛᱟ ᱤᱧ ᱡᱮ ᱛᱤᱱᱤ ᱡᱚᱝᱫᱟᱨ ᱜᱩᱛᱮ ᱤᱧ ᱡᱮ ᱞᱟᱥ ᱠᱷᱚᱱ ᱵᱚ ᱜᱩᱛᱮ ᱛᱮᱱᱮ ᱵᱮᱝ ᱞᱚᱱ ᱛᱟᱝ ᱪᱮᱥᱮ ᱥᱤᱨᱠᱟᱨᱮ ᱛᱮᱱᱟ ᱪᱟ ᱪᱤᱠ ᱞᱟᱢᱚ ᱪᱟ
2: তো দক্ষা মাতা তা না লাদাখ সেনা চিজি কিনা এলে চোকান নিউ আর কি নকলে চিজি কিনা ছংলা তা চো চো মাং ছে মাতা ট্যুরিজম লাইনে না মাং পোতি গেল গাড়ি তো বাকি ছংলা জুনে মাতা নিউ নিউ তেন গেলে দক্ষা ইলেকট্রিশিয়ান প্লাম্বার যে পেন্টার ইন তেও না মাতা লাদাখ পাপা ছে ইয়ত মেতেন গেলে তা তেও না মাতা সিকিউর না তেনে সুজি জংদার জাংস তে মাতা যুগ চো না তেনে তেনে মা স্কাপ দু গেলে চেজন গোমা গোমা ইলেকট্রিশিয়ান প্লাম্বার

0: tangkano nang kuma mani mette no pale te ang ni sum chua thwa chi na bakyu nang spe khurte tene tena taksa chakla za de ne mang po de le kaun palambar chua de electrician chua baki chempo in to ya kazu kazu ki ka jongdar tang tyo ne na ma spe khurte mang po ta jang as kyo du gya le te ang na mang po yot ka o rang go spe le ne rang macha rang chola jna met kanu nang lajna ta ni yot
1: ta ngati ladak sin ko chirka tyuk shik du pa lo ju su ji ge chi la shik za da na te ne ko yong go yong a thor na te na juk mani du che se লোপশিক দুপা নিরা কাজু শিক জিক দু জুনু সুজিগা ইয়াং পাসপে সোমা খুতে নিজে দুনলা আশকিয়ত গোশেস ই সিরকা ভেনং কো প্রপোজাল তো সিনাম সেশকিয়ত না গাজা ইভেনং কো ট্রেনিং তাঙ্গেন চেজাক নিজা জংদার তাঙ্গেন চেজাক গাউং গতি লাদা সিনং কো তিংজিন থারকে লুশেস দুক সামনা নিরা কাজু পাসপে জি বড়া দচ্চা রাম জু
0: তা তে ফিয়া গায়ে ছকনি এলে অ্যাডভার্টাইজমেন্ট নং এসিজি গ্রুপ স্টেক হোল্ডার ইয়া সুজি গো নং তেউ নাঙ্গাম পু জাল তে এলে খনু নাঙ্গায়ে চিচি গাতা লাদাখ সে পাম নং স্তুন তে কাজুক রিক তাঞ্জি ছাচেন কাউ গাতা আনএমপ্লয়েড গাতা লাসামিত কান জুনু না জংদার তাং সে তেউ নে কাই জু চেন ইয়ো দেলে তে খন মং পজি তালো এসিজি গ্রুপ ইনক তেউ নে আমা ছসপাতি ও নং চমেন লালে তেউ নে খনে পারপোজ আডিক সাল জেলে তে ইনা তং জতে তালো গায়ে তে নাং ইন মং ছাতা গাতা জুনু ছুন উন মং ছা ইয়ং মিরু গ্যালে তো জেন না চাইবি মং পো সিলকানু নং স্কিও দা মিরু গ্যালে মেন তা কোনে প্রায়োরিটি সিল পা চাং মসাং গালা জব আছে জুক ছাচিন গ্যালে তে তা জব মাথো বা চিগনা তিনে ইকাশ কিও চিজ ইন গ্যালে
1: তা তে বিনা তুজুক শং ইনা জিক সামিন অল জু চেজেনা দক্সা লপটা মিক্স কিও কান জিক লব জুম মাজাত কান জিক সং মেতে নং লজু চাং মা জুং ইলাস না থবিন জুনা মা কাস পনো নিরা কাজুক শিক জুনু গুল্লা পাসপে বোরা জাবেন কাজুক গাতা সুজি গিন নং তিনে গাতা সাল জিক লবসে দুগনা তেও তিংজিন গাতা চি জু নং ফান থক চেজেন অল জু শিও বসং নিরা কাজুক শিক পাসপে জুনু গুনা বোরিন লব জুং না ইয়াম পু ইয়াম পু ইচুক জং দর গুন লেন তে দুগো শেস পো জং নং জং কাম্পে গালং শেস পিয়ং চাম জিক রক্স থপ জেস দুগ তিংজিন অল
0: তা গাতা দিরি তুসিকাস তাস তে খোনা এলে জাম সিঙ্গেল না ডিলো গয়ন তা নাম স্তে ইউত না এলে তেং না গ্যাং না গে থাম্বা গাতা আজু ছাচিস মানু গেলে তেং না গাতা জাম সি কাউ নে লাগা সাল ইউ দিয়ালে তেসে সুজিক ইউন তান জিক মাসিলা সাল জিক জাং স্তে ইউত না দিরিং খো ওয়েল সেটেল সংসদ কেলে গাড়ি খুলতো নে চি লাইন জি না জুক তো না তা কাউন ডিলো গয়ন তা জান সু তা মং পজিক তাক সাং সিলেন ইউ তে নকো খোনা ইয়াম পুয়ত কান দক সা সেটেল সংসদ নক তাঙ্গি জেসে তোন চাক সিলচে সতে ইউ নমো সিলচে না ইয়াম পুঙ্গে বুর মাতা সাল জাঙ্গো শেস পুম মা খাকচা নিউ কলে থুরি গাতা মান লো জব সিং মা থব না তেনে তে সাল বতি জুক সিনো কা কো খুরতে গাতা কবি বি গাতা তে কান কামাই চুং ইয়ান চেজিন গলে ইনা গাতা তিউ নো কালতে গাতা রাঙ্গো রাস বিল না রাঙ্গ মাছাত রাঙ্গ চুক লাসনা মেত কানু না মাতা লাসনা তাং ইয়ান চেস স্কাপ সিন গলে
2: কাসা কালে তা দিনি ডিগ্রিম গুতে তে নি মাং পোজি গাতে নি জে ই জংদার স্কুল আসান তে টংলে গিউজ মেত কালা গিউ সংস তে টো তানি খো নাং তে নে মাজা ই জংদার বো নেনচে রাখসা মাত না তে নি খো নি লুই ছাত পো তা ইনা না দারিং গুন লাজুস তা ইয়ন তা নি ছাত পো কজুক শি গোসা নং তে নি খো নি মিং শুক ও চাম্পা সা পাসিল কা নিং গোসিন লেবিনা
0: তা গুংলো তো গালাই জিপচু জাঙা ছু কমানি মেত পিনি আলে তে নি গাই গানে প্রপোজাল কাসপল দক সঙ্গম চু লেপসে নো গেলে
2: কাসা
0: তা সুইজি গাতা ইনা জাংচে সিজু গুনা ইয়ন্তান ছাতপুর সঙ্গাপা টুকপেক মাংপো মাংপো গেতেক চসিক তা তেও নুগেলে কাবে না গাতা আ কাচিক বোর্ডে গেলাবে না তো চাপিক ঢিং এন গঞ্জি
2: কাসা
0: তেও মানে ইনা তে ছাত তে যাম মাংপো বোর্তে মেতে নুগেলে
2: কাসা কাসা আর তেনে তাঙ্গি না এসে জি জুয়ার কথা রে ওলে এসে জু তেনে গাতা গামিউল গুনে না মাংচাত আমার লেগুন মানে ইয়ো আমি রুগলে সক্স পাবে না কুয়া তেনে আমার লেগুন লাচা গাতা দোত পাওয়া না ইয়ন্তান ছাত পো মে না ডিসেন কে ওলে জংদান লোপচে সি দোত পায়ত না তা তেনে এসে জি জুয়া না ইয়াম পো ইরাং রক সক্স পা ওলা কাজুক নিয়ে যে রক্স রে ই ছকনে ইয়াং পুলিং এন চেসে নকলে
0: তো দক্ষাং আতা ই কাস্তানা ইরা মুলকা না জে আমালে মং পর মগর ইংাই তেং নে খোন না কাং না ঘুমলো ছুন নিও তেলে তেও নি কা খোন সে জোংদার তান দিয়া খোন নি কা জাং সে ছানা আ কাং আতা ঘুমলো ছিন মো ইং কানু না খোন তে সাল বই আই কেন সং সে লাপচে সি গেলে তেনে ইংাই ছোক নে খোন না দক্ষা এজু গিনি আলে চাম সি ইয়া না ইংাই দক্ষা চে জেন থাকরি ইউলু না ইয়া ই কা খোন স্কিওত মাই না নকলে তে ফিয়াতা দক্ষা গাই অন্য কা কা জাগা না ই কা স্কিওত ইয়ান চিস মেট দেসে নুব্রান টো চাংতাং টো শামিন টো তেও না তিনে কাতালো না ফলাতে কে যুগ চুচি সিং এ যুগ দে কোন এম প্রপোজাল করতে দু গেলে কা কা জাগাই কা ইয়ং ইয়ান চিমিত তিনতে কে যুগ চুচি জিন তিনে কোন না ইয়ং লোন ইন টু ইয়া ছংলা সেস কোন তে না ইয়াম পং ইয়াম পথরি চি জংদার জি জান না ইয়াম পং ইয়াম পথ ছংলা সেস করলাম কোন না তে না জংদার থান গে কা যুগ শেষ ফুল তিন তিনে এসি জি না কা যুগ শেতে এসি জি বু কা যুগ জক পজক কেল না খেরিন তেনা কাজুগে ম্যানেজমেন্ট চুন অ্যাকাউন্টস ইনটো ইয়া বুক কিপিং অন তে ছাংমা তে না নামকু গা কোনলা জাং চেস স্কাপ স্টপ চেন
1: তাইয়াং কালতে সুজি গা ইভেস কোলা জংদার ইফিয়া জুগা পুলিন সামনা তেনে তে সিরকা কাজু শেত কাতে ওজে বুমলা জাত নাওলা জা
0: তা সুজি জান জেনা তা ইন্নে গর গাতা হিমলি মানে রিং মে জুক পোনা গায় না ইনস্টিটিউট পোনো কালে কা এসবিআই রুরাল সেভ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট সেরতে ইয়ত কে গলে তেনে ফেসবুক না ইনস্টা ওনে কাং ইয়ত কে গলে তে কাং জুক জং তেনে সুজি গে গাতা রেডিও গুড়তে গাতা না দূরদর্শন গুড়তে গাতা সোশ্যাল মিডিয়া গুড়তে অ্যাডভার্টাইজ চলে তে থ্রু খনো না গিয়েছে যেন জি